আরে মাখা বোতে বেসে বিতো বলি হাজার দাও ছেঞ্জরো গত দে লাগ লই কি জলে আমি চাই না তোরে তো হাইলে মে হাইলে মে হাইলে মে লাইলে মে লাইলে মে জেরো